0: ইমান আলমে চাইবা খাতুন রবীন্দ্রনাথ খাতুন হেমেরি খাতুন শাহনাজ খাতুন জমশেদ আরমান শমশেদ আপকো ভি
1: থ্যাংক ইউ বেসে গুলাব সাহ জি আপ ক্যা করতে হ্যাঁ
0: পড়াই করতে হ্যাঁ
1: কিস ক্লাস কি পড়াই করতে হ্যাঁ
0: থ্রি
1: থ্রি ক্লাস কি
0: यस
1: জি তো কেসে চল রহি হে পড়াই আপকি
0: ঠিক
1: চলিয়ে বড়িয়া তো ফির গুলাব সাহ জি আপকা গানা প্লে করতে হ্যাঁ
0: ঠিক আছে সালাম আলাইকুম
1: ওয়ালাইকুম আসসালাম